আকাশবাণী কটক, আজি শুক্রবার 1948 শকাব্দ, জ্যেষ্ঠ 29 দিন, ইংরাজি 2026 মসিহা জুন মাসর 19 তারিখ। সময় বর্তমান সকাল 5টা বাজে 56 মিনিট 35 সেকেন্ড। আমার অগণিত প্রিয় শ্রোতা বন্ধুকে প্রভাতে অভিবাদন জনাই আরম্ভ করুছ আজির অধিবেশন। কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহর্জ যোগে। এই কার্যক্রম ডিটিএইচ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে প্রসারিত হচ্ছে।

ডম ডম ডমরু ধর হে যোগেশ্বর, মহানদী পিঠে দেউল তোহর, কলাকু ধরা তো করিপারু বলি নাম তো ধবলেশ্বর। বাবাজী চরণ বড়ঙ্ক রচনা, গাইছন্তি ইতিশ্রী দাস।

শ্রোতা বন্ধুমানে শুনেছন্তি বন্দনা আকাশবাণী কটক কেন্দ্ররু। পরবর্তী ভক্তিগীত দ্বৈতকণ্ঠরে গাইছন্তি মঞ্জুশ্রী মিশ্র এবং পদ্মাবতী দ্বিবেদী। পাঁচটি ত্রিশাখা বেলপতর অরুয়া চাউল নবাত ক্ষীর ঘেন মোর এই পূজা সম্ভার হে শিবশঙ্কর। ক্ষীরচন্দ্র পোথাড়ঙ্ক রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি শঙ্কর সোনা মঙ্গরাজ।

শ্রোতা বন্ধু, বেলেবেলে আমি কোনসি কথা চিন্তা করি খুব ব্যস্ত বিব্রত হয়ে পড়ু। কোনসি কাম করিবা আগরু সেথিরে থিবা বাধা বিঘ্ন কথা ভাবি মনকু দুর্বল করি পকাউ। কাম করিবা আগরু সেথিরে থিবা বাধক গুড়িক প্রতি সচেতন রহিবা, সতর্ক রহিবা খুব ভালো কথা। হেলে সেথিরু নকারাৎমক ভাবনা বাহার করিবা কেবে বি উচিত নুহে। এ সম্পর্কে আসন্তু শুনিবা ছোট কাহিনীটিয়ে। থরে জনে আচার্যঙ্ক সহ কোনসি প্রসঙ্গ উপরে শাস্ত্র আলোচনা পাই জনে শিষ্য পৌঁছিলে আচার্যঙ্ক আশ্রমরে। অনেক সময় যায় শাস্ত্র আলোচনা চালিলা। সিদ্ধান্তরে পৌঁছি বাহারকু আসি দেখিলে চারিআড় অন্ধার।

0: শ্রোতা বন্ধু, মুনি ঋষি ও সাধু সন্ন্যাসীঙ্কর দেশ ভাবরে পরিচিত আমার এই দেশ ভারতবর্ষ। মুনি ঋষি মানে দীর্ঘ ও নিরাময় জীবনযাপন করে থাকে। অতি সরল ও প্রাকৃতিক পরিবেশ ভিতরে সেমানে রহিবাকু পছন্দ করন্তি। খুব সুস্থ ও তেজময় সেমানঙ্কর শরীর। এসবুর মুখ্য কারণ হেউছি সেমানঙ্কর যোগ অভ্যাস। প্রতিদিন সাধু সন্ন্যাসী ও মুনি ঋষি মানে যোগ অভ্যাস নিশ্চয় করে থাকে। এই যোগ সেমানঙ্ক দীর্ঘ ও নিরাময় জীবনর মূল মন্ত্র। হ্রোতা বন্ধু, যোগ আমাদের এক বহু পুরাতন সাধন পদ্ধতি। যোগ অভ্যাস দ্বারা শরীর সুস্থ ও নিরোগ রহবা সহ অনেক অসাধ্য মধ্যে সাধন করা যাই পারে। এবে সমগ্র বিশ্ববাসী যোগর উপকারিতা অনুভব কলে। যোগ প্রতি সারা বিশ্বরে আগ্রহ বড়িবারে লাগিছে। দেখা যাচ্ছে প্রতিদিন যোগ অভ্যাস করুথিবা লোকমানঙ্কর রোগ প্রতিরোধক শক্তি যথেষ্ট অধিক। দুরারোগ্য রোগরে পীড়িত লোকমানে যোগ অভ্যাস করি দীর্ঘদিন সুস্থ জীবন বিতাউছন্তি। আসন্তা 21 তারিখ দিন সারা বিশ্বরে পালিত হব আন্তর্জাতীয় যোগ দিবস। এই অবসরে আজ প্রভাতরে আসন্তু শুনিবা আরোগ্য শরীর পাই যোগ। এ সম্পর্কে কহন্তি সুধাংশু দ্বিবেদী।
1: যোগেন চিত্তস্য পদেন বাচম মলম শরীরস্য চ বৈদ্যকেন উপাকরোতম প্রবরম মুনিনা পতঞ্জলিন পুরাণজলিনা উক্তস্মি। অর্থাৎ যোগ দ্বারা চিত, ব্যাকরণ দ্বারা বাণী, আয়ুর্বেদ দ্বারা শরীরকে শুদ্ধতা প্রদান করুথিবা মুনিমানঙ্ক মধ্যে শ্রেষ্ঠ পতঞ্জলিঙ্কু প্রণাম করুছি। মহর্ষি পতঞ্জলিঙ্কু কহিবা অনুসারে যোগর উদ্দেশ্য রোগ আসিবা পূর্বরু সময়ে বিনাশ করে দেওয়া বুদ্ধিমানর কাম। যে পর্যন্ত রোগর লক্ষণ জনাপড়ি না সে পর্যন্ত আন্ধে মানে ব্যক্তিকে রোগী বলে সম্বোধন করে পারিবুনি। কিন্তু যোগ মাধ্যমে এহা নিশ্চিত হয়ে থাকে। রোগ বহু পূর্বরু আমার অন্নময় কোষক প্রবেশ করে সারি থাকে। পরে পরে তাহা মনর স্থিতি বা মনময় কোষক প্রভাবিত করে। শেষে শরীর মানে অনময় কোষক রোগর লক্ষণ স্বরূপ আনন্দ, উৎসাহ, সকারাৎমক বিচার ও বিশ্রাম করিবা ক্ষমতার অনিয়মিততা পরিলক্ষিত করায়। যাহাকি শরীর মন আত্মার সমাহিত সন্তুলনকু ফেরাই আনিবা পাই প্রারম্ভিক সূচনা দেই থাকে। এবে আম্ভমানক পাই সেই সময় আসি যাইছি, যাহাকি আমি যোগ মাধ্যমে জীবন শক্তি বা ক্ষমতা কু বড়াইবা পাই আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা দ্বারা কোনসি রোগর মুক্ত হই পারিবা। যোগাভ্যাস এভাবে এক মাধ্যম যাহা প্রাকৃতিক রূপে রোগ প্রতিরোধক ক্ষমতা বড়াইবার সবুঠারু অধিক প্রমাণিত হয়েছে। কেবল এটিকি নহে, যোগ ও প্রাণায়াম দ্বারা শরীর রোগমুক্ত হওয়া সহ মনরে সতেজতা আনি থাকে। যোগর নিয়মিত অভ্যাস দ্বারা চিন্তা সৃষ্টি করুথিবা

0: শ্রোতা বন্ধু আজ কার্যক্রম কু এইটি বিদায় নৌছু নমস্কার।
1: শেষ হলা প্রভাত পরিক্রমা প্রযোজনা করুথিলে বিনয় কুমার সামন্তরায় উপস্থাপনারে থিলে সমীর মিশ্র। আকাশবাণী কটক কথিতরে শুনন্তু অন্তহ মনর সুস্থতা পাইঁ যোগ আলোচনা করিছন্তি বিজয় কুমার পুষ্টি।
2: ভারতবর্ষ এক যোগভূমি, যেউঠি যোগ থাকে সেটি রোগ ন থাকে। সেইপাই তো কুহাযাইছি যোগ হেউচি এক বিজ্ঞান, যাহাকু বিজ্ঞানগারে তন্নতন্ন করি পরীক্ষা করা যাইছি। শরীর মধ্যে থিবা অন্তর মনকু নিয়ন্ত্রণ করি শরীরকু সর্বদা সুখ রখে। এ সারা বিশ্ব গোটি পরিবার, এহাই ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরা। সমগ্র বিশ্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সমাজর শারীরিক মানসিক ও বৌদ্ধিক বিকাশর এক অমোঘ অস্ত্র হেউচি যোগ। এই সুন্দর মন হি সমগ্র বিশ্বর প্রত্যেক সমস্যার সমাধান করে পার। বিশ্বরে শান্তি বিরাজমান করিব। মনুষ্যর মন যদি নিজের অধীন, তার সমস্ত চিন্তা ও কর্ম শুদ্ধ এবং পবিত্র হয়ে থাকে। তেমন বুদ্ধদেব বিপশ্যনা যোগ মাধ্যমে মনকু নিয়ন্ত্রণ করিবার মার্গ প্রদর্শন করেছেন। বিষাদগ্রস্ত মনকু নিজ অধীনে রাখিবার একমাত্র উপায় হল যোগ সাধনা। ভারতীয় যোগশাস্ত্রর এহাই মহত্ব। শাস্ত্রের অছি ধর্মার্থ কাম মোক্ষনামা রোগ্যম মূল মুতমম, অর্থাৎ ধর্ম পালন, অর্থ উপার্জন, মোক্ষ প্রাপ্তি এবং সন্তান উৎপন্ন করিবা পাই শরীর এবং মনর সুস্থতা একান্ত আবশ্যক। মহর্ষি পতঞ্জলি মানব সমাজর কল্যাণ পাই অষ্টাঙ্গ যোগ প্রণয়ন করিছন্তি। যোগর বাহ্য অঙ্গ কুহাযাউথিবা যম নিয়ম ও আসন দ্বারা শরীর ও মন শুদ্ধ এবং পবিত্র হয়ে থাকে। যম অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহকে বুঝায়। নিয়ম অর্থাৎ শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধানকে বুঝায়। স্থির সুখ

0: খুব দয়া করিছ, আউ টিকে দয়া কর প্রভু, মো অনুপি গোটে ভালো আইএস অফিসর জুটাই দিও।
1: ননা কাহাকু কোন জুটাইবাকু কইছ?
0: আরে মামা, আরে এই তো কপালকু মো ওঠারে আশীর্বাদ জুটাইবাকু কইছি বা।
1: এই জুটাইলি?
0: আরে মো কুনুন মো টুনটুন মা।
1: নাই নাই নাই নাই না,
0: কোন হলা
1: টুনটুনটা হিন্দি সিনেমার ভারি অসুন্দর।
0: আচ্ছা আচ্ছা, নাই নাই নাই, তুই টুনটুন নহ, তুই হচ্ছু মোর মুনমুন।
1: নানা মো রেজাল্ট বোঠু শুনিথিব?
0: নহলে গেলার মূল্যটা তত্তে দবাকু পড়িনথা মা।
1: ও মাই পাপা,
0: ও মাই ডটার।
2: বাবু
0: কে?
2: মু পরমা। আজ্ঞা।
0: কথা কোন পরমা? আ ভিতর গা।
2: আজ্ঞা।
0: কোন হেছি কহ?
2: আমো জগা বউর
0: দেহ খারাপ হেছি কি রে?

0: আরে কুয়ারে গল কি অঞ্জলি, এ টিকে টেপটা বন্ধ করে দিয়ে গেল।
1: কাহিকি ভাল লাগুনি কি? হাও বন্ধ করে দৌছি। হ্যাঁ, খালি টেপ বন্ধ করিবা কো ডাকুতুল না আউ কিছি?
0: হ্যাঁ না কিছি নথেলে বি তমে পাখেরে বসিলে হয় তো কিছি কথা বাহি পারে।
1: হউ বাবা বসিলি, কোন কথা বাহার করিবার আছে বাহার কর।
0: আরে না না, বাহার করিবা ছাড়ি বাহাগর করিবা কথা চিন্তা কর।
1: এই আম অন্য কথা কৌছ তো?
0: হ্যাঁ,
1: কোঠি ভালো পিলা নজর পকা দেখি চাই করে দেবা। এমনি তো তার সরিলা আউ বেড় ঘড়ি লাভ কোন? কো ঝিও রোজগার কো আমি অনেই বসছে যে।
0: মুই তো সেই কথা ভাবুছি, সে তো অতি অজলরে বড়ছি, তাকু তা মন লাখি পিলাটি ঠিক করে দেলে সে নিশ্চিন্ত আমি বি নিশ্চিন্ত।
1: আখিরে পকেলনি কোঠি?
0: তম মনরে কোন থিব মু জানিনি, হেলে মু যাহা অনুভব করুছি অনু আমর
1: অটকি যাওছো কাহি কি কুহ?
0: অঞ্জলি, এই পরমা পুয়া প্রতি তার টিকে বোধ দুর্বলতা আছে, তাছাড়া

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কষ্টমর কেয়ার তরফর ফোন আসিছিলা কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হই যিবো, এই লিংক পরথি এপিকে ডাউনলোড করি নিয়ন্তু।
4: ঠিক লাগুনি, স্ক্যাম বি হই পারে।

0: একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায় চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु
3: ठीक लागुनी स्कैम भी हेइ पारे
4: एपीके

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: বিভু দত্ত নায়কঙ্ক কণ্ঠরে আধুনিক গীত শিল্পী পরিবেশন করেছেন মতিলাল পতিঙ্কর রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা

0: Section 69A of the Information Technology Act and that the blocking order was supported by sufficient reasons. Telegram had challenged the order, alleged discriminatory treatment, and arguing that it had already removed hundreds of links related to unlawful NEET content and cooperated with authorities. In the FIFA World Cup, Mexico defeated South Korea 1-0 at the Guadalajara Stadium, Mexico, to become the first country to qualify for the knockout round of 32 today. And with that, we end this news bulletin.
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
6: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।
7: एप

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: প্রচার করুছো ধুড়ুকি গীত, শিল্পী তীর্থানন্দ দাস। শিল্পী প্রথমে গাইছন্তি অচ্যুতানন্দ রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? হেলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে হরিদাসঙ্ক রচনার শিল্পী তীর্থানন্দ দাস।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1970
3: ৬৪ বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: এইতো মো হাত মুঠা রয়েছে তোমার নরম পাপুলিটা ছাড়াই যাইছি। হলে মু অনুভব করছি তোমার সেই ঘর্মাক্ত পাপুলি যেমন মো দেহ সারা বিজুড়ির উষ্ণতা ভরি দৌছি। আই গেট এক্সাইটেড ডার্লিং, বিলিভ মি। কুহ, আউ মন দুঃখ করিবনি, আউ কান্দিবনি, টেল মি।
1: সত কুছি ডিয়ার, তুম অনুপস্থিতি বেড়ে বেড়ে মো মনে অনেক আশঙ্কা ভরি দিয়ে। সারা রাতে বেড উপরে মু ছটপট হুয়ে, পলকহীন আখিরে চাহি রয়ে আকাশর তারা মানুষ। মতে লাগে সত্য বা সেমানে মোর অসহায় তারুণকু বিদ্রুপ করছন্তি।
0: হেলেন,
1: সত কুছি, সত কুছি ক্রি, এই সঙ্গত মো সহি পারুনি।
0: বাট হোয়াট এলস কুড আই ডু ডার্লিং, ডিউটি করছি যেতেবেলে।
1: ডিউটি ডিউটি ডিউটি, আজি তুমি একা ডিউটি করছ।
0: মো পরে অন্য ড্রাইভার মানে বি তো তিন দিন নাইট ডিউটি করছেন। হেলেন,
1: করতবে হেলে সেমান কর মিসেস মানে মো ভরে একা রুন নথিবে।
0: কোন তুমি কহছ হেলেন?
1: ক্রিন ক্রিন, মো মো মাদার বাকু চাই।
0: হেলেন,
1: প্লিজ প্লিজ মেক মি এ মাদার।
0: হেলেন, কিন্তু না হেলেন, ইট ইজ নট পসিবল নাও।
1: বাট হাই,
0: তুমি টিকে বুঝেও চেষ্টা কর ডার্লিং। যৌবনর পরিসর খুব ব্যাপক, এতে শীঘ্র মু তাকে সংকুচিত করে পারিবিনি।
1: আই আন্ডারস্ট্যান্ড, তুমি তাহলে।
0: না হেলেন, বিলিভ মি, মোর অন্য কোনসি উদ্দেশ্য নাই। অল দ্যাট আই উইশ, আমি আউ কিছু বর্ষ আমার ওয়েডিং সেরিমনি কু একান্ত ভাবে সেলিব্রেট করিবা।
1: অল রাইট, মু তো সহিত যুক্তি করিবাক চাহনি। আজ ইউ লাইক ইট?
0: লিসেন, কোয়ার যাউছ?
2: তোমার পাই ব্রেকফাস্ট রেডি করিবি।
0: ওকে,
3: গুড মর্নিং গ্রিন।
0: হ্যালো টেলর, গুড মর্নিং, কাম ইন। ভিতরকা বস, তো আদু দেখানে কোন ছুটির থিল?
3: ইউ আর ভেরি করেক্ট। হ্যাঁ, এই তো এস্টারডে মু ছুটু ফেরুছি।
0: হেলেন, হেলেন,
2: কাম ইন।
3: গুড মর্নিং মিসেস গ্রিন।
2: ও টেলর, তুমি কেতে বেড়ে?
3: এই তো জাস্ট আসিলি।
0: হেলেন, টেলর পাই কিছু ব্রেকফাস্ট?
3: নো নো নো, মু খাই কে আসছি।
2: ওয়েল, মু কফি আনুছি।
0: সো আউ সব খবর কোন?
3: খবর খবর তো কইছ না, মু তো 10 দিন ছুটি ছিলি।
0: আচ্ছা টেলর, ওয়ান থিং, আমার ডিউটি অ্যালটমেন্ট তু করছ না?
3: ইয়েস, ওয়াই?
0: না মানে এই কন্টিনিউয়াস নাইট ডিউটি।
3: হোয়াট ইজ টু বি ডান? থরে মেল নেই যাওয়ার তো ফেরি যাওয়া কু 3 দিন লাগুছি।
0: হ্যাঁ তা অবশ্য, তবে
3: কাইকে মিসেস কু ছাড়িবার কষ্ট হচ্ছে না?
0: অবিয়াস, আরে তুই তো ব্যাচেলর, অনুভব করিব কেমতি?
3: রিয়েলি আই এম সো সরি, তবে ডিউটি তো পরিবর্তন করা যাই পারিবনি। ইয়েস, ওয়ান থিং ইউ ক্যান ডু।
0: কোন?
3: ইউ ক্যান কিপ এ ওয়াচ ফর হার।
0: ওয়াচ?
3: হ্যাঁ, আই মিন তোর কি রিলেটিভ?
0: ও নট টেল, পসিবল নয়।
3: তাহলে আউ কোন করা যাব?
0: মু ভাবুছি। আচ্ছা টেলর, তোর তো সবদিনে জেনারেল শিফট, তু যদি মো আবসেন্সরে টিকে হেলেনকু কোম্পানি দিয়ন্তু।
3: মু?
0: ইয়েস, হোয়াই নট।
3: কিন্তু
2: টেলর, তোমার কফি।
3: থ্যাংক ইউ।
2: হোয়াট হ্যাপেন গ্রিন, এমিতে গুম হয়ে বসছ? ব্রেকফাস্ট থন্ডা হয়ে গেলানি, খাই না কাইকে?
3: সে ওটা ডিলেভার পড়ে যাইছি।
2: কোন হয়েছে?
0: না মানে, আচ্ছা হেলেন, মু রাতি ডিউটি কলাবেলে তুমি একা রহিবাকু ভয় করছো না?
2: সি টেলর, তোম ফ্রেন্ড কো মুন্ড কাম করুনি বোধে। আচ্ছা তুমি কহিল টেলর পুরা তিনি রাতে সে বাহারে রহিবে, ঘরে মু একুটিয়া, ডর মাড়িবনি?
0: মু তো সেই কথা কহুছি, মো অ্যাবসেন্স রে টেলর যদি।
2: গ্রিন,
0: কোন হেলা?
2: না,
0: আরে রে চালি যাওছো কোডে, শোনা স্ট্রেঞ্জ, তো নাটা শুনে হেলেন এমস চালি গেলা কাই?
3: তুই বি গোটা নিহাতি ইডিয়ট। আরে যেতে হলে সে তোর ওয়াইফ, তো অ্যাবসেন্স রে অন্য পুরুষকে সে ওয়েলকাম করিবে কেমতি?
0: ডোন্ট টক রট, ইউ আর মাই বুজিং ফ্রেন্ড, মো অ্যাবসেন্স রে মো ওয়াইফ রো কেয়ার নেওয়া যে তোর ডিউটি।
3: দেখ গ্রিন, সমস্তক মনর ভাবনা ও চিন্তাধারা কেবে সমান হই পারে না। মিসেস গ্রিন যদি কুণ্ঠাবোধ করতান্তি, তু তাঙ্কু ফোর্স করিবাটা সুন্দর হবনি।
0: আচ্ছা বাবা, লিভ ইট। হ্যাঁ, সকালু চলি আসলু যে, মো পাখের কিছু কাম থিলা?
3: ইয়েস ব্রাদার, যো কাম পাই আসি।

ফেইডিনটু আজি কি 15 বর্ষ হব মু এই অবস্থায় এই চিঠিয়া হয়ে রয়েছি সমস্তক লক্ষ্যে আজি বি প্রতিরাত্রে বম্বে মেল ছাড়ুছি আর প্রতিদিন আসুছি রায়পুর প্যাসেঞ্জার ট্রেন্স মে কম ট্রেন্স মে গো রাবার সন বাট গ্রিন স্ট্যান্ডস হিয়ার ফরএভার ওকে রাবার সন সকাল হওয়া উপরে এথর মতো বিদায় দিও গুড বাই ফ্রেন্ড গুড বাই

ধরে প্রেম হুয়ে খালি ধরে ধরে রুদি ধর নুহ হৃদয় রে রহি পারে খালি জনে

0: নাচ রে ভালো নাচ, নাচ নাচ নাচ বাবু, পয়সা দেবে নাচ, দেখেই দে তোর নাচ।
1: এই তো সেই মঙ্গলি, হাতের বিরাট গোটে সাপ ধরিছি, আউ সেই সাপটা চোট মারুছি সে লোকটার হাতেরে।
2: সেতকি থাও রে সকনি, সেতকি থাও, আর চোটে দেলে তুই বিসর জালাতে মরিছি পুরে সকনি।
3: নাই রে মঙ্গলি, মুই কেভে নাই মরে রে, মুই কেভে নাই মরে। আ ধরে সেই নাগরের মুহটা এই হাতে চাপি দেনল মঙ্গলি। আরে বিসর নেশাটা ছায় করুছে রে মঙ্গলি। নাই নাই কর, দে দে আর ধরে ধীরে মঙ্গলি, আর ধরে দে।
2: বাপরে, তিন তিনটা চুটি ভিতর নিশানে লাগবা, আপু টিকে জহ পকাই দিয়েছু কাঁসি।
3: দেরি নাই করলো মঙ্গলি, আর ধরে দে, আর ধরে।
2: দেখ স্বপ্নি, তুই কেভে মোর কথা নাই রাখো, আর ধরে কান লাগনি কি তোর হাতে চাপি ধরমি, নহলে
3: হেলে ফের কানা। তুই কহনো,
2: তুই মতে হীরার খোঁজ দে না।
3: হীরা? কা হীরা?
2: ওহো, সত্য জনতা কিছু না জানি, রাজপক্ষী রাঘর লোকে ই পাখে কেন পাহাড় নু হীরা তুপিছ, তার খোঁজ একলা তুই জানু।
3: নাই না নাই না, হীরা ফেরা মু কিছু না জানি।
2: তুই জানু রে স্বপ্নি, তুই জানু, তোরা খু তোর ভাই ভীম আরাম জানিছিলা, আর তার উত্তর একলা তুই জানিছু।
3: নাই নাই নাই, মুই কিছু না জানি রে মঙ্গলি, মুই কিছু না জানি।
2: তুই কিছু না জানি স্বপ্নি, তুই জানিছু থরে দলে ডাকু মতে জবরদস্ত বই নেলে, ঠিক সেতকি বেলে ভীমরাম মতে বঞ্চাবার লাগি ডাকু মানকর সাথে একলা লড়ি মলা।
3: আচ্ছা,
2: হেলে মরবার আগু তোতে ডাকি সে জাগার ঠিকানা বতাই যাইছে, মরবার আগু সে মতে বি কথা কইছে, আর তুই কইছু তুই কিছু না জানি স্বপ্নি।
3: নাই লো মঙ্গলি, ভীমরাম তোতে মিছ কইছে।
2: ভীমরাম কেভে মিছ নাই কহে রে স্বপ্নি, কেভে নাই কহে। শুন, মুই তোর লাগি গোটে ভাল নাগনি আনমি রে স্বপ্নি, তাতে মুই বিয়া আনমি রে স্বপ্নি।
3: তুই তুই সত কহুছু?
2: হেলে সে হীরা কেনটা আছে তুই কহ না।
1: বাপরে, মঙ্গলি রহস শুনিতে হঠাৎ কম্পি উঠুছি। এই হীরা নেই সতে যেমিতি গোটাই ছকা পঞ্ছা রহস্য, না আউ নহে, এঠু কেমতি হেলে পড়িবা কথা। কি তীব্রতার চাহানি, সে চাহানিরে শকুনি ভলি বলিষ্ঠ পুরুষ বা কেতে, এই চাহানি ঠিক কেমতি চাহানি মু দেখিথিলি ভুবনেশ্বরর জেলরে। জেলর গোটিয়ে নিছাটিয়া কারাগৃহরে বসি দুই আণ্ঠু ভিতরে মুহ জাকি বসিথিলা, পাদ শব্দ শুনি আখি পোতা তলু ঠিক কেমতি চাইথিলা সুমিত্রা বেহেরা।

0: আচ্ছা বিশ্বজিত, এই প্রাণায়াম কথার গোটে কথা মনে পড়লা,
1: কো কথা প্রতীক্ষা?
0: আউ দুই দিন পরে আন্তর্জাতিক যোগ দিবস পরে।
1: আরে হ্যাঁ, প্রতিবর্ষ জুন 21 রে সারা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করে।
0: কিন্তু বিশ্বজিত, এই জুন 21 কো হি কাহেকি যোগ দিবস ভাবে পালন করা যায়? যোগ তো প্রতিদিন করা যায় না?
1: প্রতীক্ষা, সুস্থ শরীর পাই যোগ তো প্রতিদিন করা যায়, কিন্তু এই কথা বিশ্ববাসী কো মনে পকাইবা পাই যোগ দিবস পালন করা যায়। আউ রহিলে জুন 21 কথা, জুন 21 হেউচি উত্তর গোলার্ধর সবুঠারু লম্বা দিন এবং আম পরম্পরা অনুসারে এই দিন আদিযোগী ভগবান শিব প্রথম করে তাঙ্কর শিষ্য মানুষ যোগর এই প্রাচীন জ্ঞান প্রদান আরম্ভ করেছিলে। আর ভারতের প্রধানমন্ত্রী 2014 সেপ্টেম্বর মাসরে জাতিসংঘরে এই দিনটি বিশ্বব্যাপী যোগ দিবস রূপে পালন করা প্রস্তাব দিয়েছিলে। আপরঠু মানে 2015 মসিহার প্রতিবর্ষ এই জুন 21 তারিখক আন্তর্জাতিক যোগ দিবস ভাবে পালন করা যায়।
0: চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে স্বাস্থ্যকর বয় বৃদ্ধি পাই যোগ, যাহা জীবনব্যাপী শারীরিক এবং মানসিক সুস্থতা প্রোৎসাহিত করা সহ যোগাভ্যাস উপরে ধ্যান দেব।
1: তাহলে প্রতীক্ষা, আজ এই যোগ প্রাণায়াম বিষয়ে কথা যেহেতু আরম্ভ হয়েছি, চলুন আমার শ্রোতা বন্ধু মানুষ এই বিষয়ে আউ টিকে বিস্তৃত ভাবে কহিদেবা।
0: নিহাতি বিশ্বজিতা, আমার শ্রোতা বন্ধু মানে যোগ এবং প্রাণায়ামর উপকারিতা বিষয়ে জাঁ যোগ নিজ দিনচর্যার অংশ করে নিজক সুস্থ রাখলে সিনা আমি খুশি হব।
1: ঠিক কহিছ প্রতীক্ষা, প্রতিদিনর সকালর শুদ্ধ পবনরে কিছু সময় যোগ ও প্রাণায়াম কলে শরীর সতেজ রহব, মন প্রফুল্ল রহব ও চিন্তাধারা সকারাৎমক হব।
0: যোগ আমার একাগ্রতা বঢ়ায়, মানসিক চাপ কমায় এবং জীবনকে সন্তুলিত করে আমাকে এক সুন্দর ও নিরোগ জীবন প্রদান করে।

0: শেষ হেলা ভক্তি গীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী কটক অনুচিন্তা উপস্থাপন করেছেন অসীমানন্দ সরস্বতী।
1: ଆମ ସଂସ୍କୃତିରେ ବିଭିନ୍ନ ଦେବଦେବୀଙ୍କ ପୂଜାର୍ଚ୍ଚନା କରିବା ଭିତରେ ଆମେ ଜୀବନଧାରାକୁ ଦୃଷ୍ଟି ଦେବା ଉଚିତ। ସତରେ ଏହି ଯେଉଁ ଓଷା ବ୍ରତ ପର୍ବପର୍ବାଣୀ ପାଳନ କରୁଛେ ଏହା ପଛରେ

শ্রোতাবন্ধু, আজ আমি স্মরণ করা ভারতের স্বাধীনতা সংগ্রামের জনে অমর বীরাঙ্গনা ঝান্সির রাণী লক্ষ্মীবাঈ। জুন 18 তারিখ তাঙ্কর বলিদান দিবস ভাবে পালন করা যায়। এই দিনরে আমি তাঙ্কর সাহস, দেশপ্রেম এবং অদম্য আত্মবিশ্বাসকে সশ্রদ্ধ স্মরণ করুছু। হ্যাঁ শ্রোতাবন্ধু, রাণী লক্ষ্মীবাঈঙ্ক জন্ম 1828 মসিহারে বারাণসীরে হয়েছিল। তাঙ্কর শৈশব নাম ছিল মণিকর্ণিকা। স্নেহরে সমস্তে তাঙ্কর মনু বলে ডাকুলে। ছোটবেলু সে ঘোড়া চড়িবা, তরবারি চড়াইবা এবং যুদ্ধকলার পারঙ্গম ছিলেন।

0: ছাড় সে কথা হবি, সে কথা মনে পড়লে না দেহটা শীতে উঠুছি, ছাতি খালি পড়ুছি উঠুছি।
1: তো সে কাহিনী ন শুনিলে না মু মোটে ঘরকু যাবিনি, কই দউছি এ জঙ্গলরে রহি যাবি, তনি কি তো কথা।
0: ঠিক আছে, তু যদি জিদ করুছু নিশ্চয় সে কাহিনী তোতে শুনিবাকু হি পড়িব।
1: মতে শুনিবু তালে শুনা।
0: হ্যাঁ শুন, কেতে বর্ষ তলর পুরোনা কথা, সে মো জেজেমা রাজমহলরে লুগা কাচুথলা, দিনকর কথা, রাণী হংসপুরু লুগাপটা সব সফা করিবাকু নেলা, গণ্ঠিলি খুলি সেথিরে যা দেখিলা,
1: কোন দেখিলা,
0: তা আখি খুশি হইগলা, মুন্ড ঘুরি গলা, সে গণ্ঠিলি ভিতরে কোন থিলা জানিছু,
1: কোন থিলা,
0: রক্ত চুড়ুবুড়ু মাংস পিণ্ডুলাটায়। জেজেমা এবে করে কোন, দৌড়িলা মহারাণীঙ্କ ପାଖକୁ। মহারাণী সব শুনিলা পরে কান্দি কান্দি মো জেজেমাকୁ কহিলে,
1: কোন কহিলে,
0: তু ভয় করনা বুড়ি, এটা মোর দরগড়া পিলা, ভগবান ফল দেইথিলে হেলে তাহা অধা গড়া, তিনি মাস পাই দৌচন্তি পুনি ছড়ে নৌচন্তি, কোন করিবি। রাণীঙ্କ কথা শুনি জেজেমা কহিলা, রাণীমা এ কথা মহারাজকୁ কহুন, সে হেলে কিছু ঔষধি মৌষধি করাইবে যা ফলরে পিলাটা বঞ্চিযিব। এ কথা শুনিলা পরে মহারাণী কান্দি কান্দি কহিলে, যদি রাজা একথা জাণিযিবে না তেবে মতে আউ চাহিবে নি, সন্তান আশারে অন্য রাণী বাহা হই পড়িবে।
1: তাপরে কোন হেলা কালু,
0: মহারাণী আউ গোটি রাণীর সৌতুণী হই রহিবাকু চাহুনথিলে।
1: এ এমিতি কথা,
0: রাণী কাকুতি মিনতি হই জেজেমাকু কিছু উপায় করিবা পাই প্রার্থনা কলে। জেজেমা ঘরকু আসি জেজেবাপাঙ্কু এসব কাহিনী শুনিলা, জানা নাহি বুড়া কোন ভাবিলা কে জানি, সঙ্গে সঙ্গে ঘরু বাহারি পড়লা, যার ছদিন হইগলা তথাপি ফেরিলানি, হেলে যার সাত দিন রাতে জেজেবাপা স্বপনরে আসি জেজেমাকু কহিলা,
1: কোন কহিলে,
0: মতে ক্ষমা করতে বুড়ি, মু মহাপাপী, নিজ হাতে মো বংশর অঙ্কুরকু দলি দিয়েছি, ষাঠিয়ে বর্ষ যাই এ ঘরে কোণী ছুয়া পিলাঙ্কর কুয়া কুয়া রাব আউ শুনা যাবনি। স্বপন কথা শুনি বুড়িমা চিৎকার করে উঠিলা, পচারিলা কাইকি এমিতি কোন হেলা কি। স্বপন ভাঙ্গি গলা, হেলে চারিআড়ে অন্ধার ছাই হইগলা, বুঝিলু হুবি সেদিনর অন্ধার এবে সুদ্ধা তোর হেনিল।
1: হেলে কালু, তু এই কাহিনী মতে আজ যাই কাইকি শুনে নথিলু কইলু, কাইকি কাইকি শুনে নথিলু,
0: কাহেকি কাহেকি, হও তার কারণ কহুছি এবে শুন, তাহা থিলা মো মুন্ড উপরে এক ভয়ঙ্কর অভিশাপ, মতে ধরি রখিথিবা পাপ।
1: আচ্ছা কালু, জেজি বুড়া কাহেকি আউ ফেললানি, আউ সে রাণীঙ্কর কোন হেলা সে বিষয়ে তো মতে কিছু কইলুনি।
0: রাণীঙ্কর গর্ভ বিপদমুক্ত হইগলা, সে পুত্রবতী হেলে, তাঁকর পুয় আজি হচ্ছে আমার মহারাজা, এইথর কোণ বুঝা পড়ুনি জেজে বুড়ার কোণ হলা।
1: বিচারি জেজেমা, বুড়ি কোণ নিজের দুঃখ কই রাণীঙ্ক করে কান্দি নথিব।
0: হ্যাঁ বুড়ি রাণীঙ্কু ভেটিবা পাই উয়াসকু যাইথিলা, হেলে রাণী অন্তপুর ভিতর আউ বাহারকু আসিলেনি,
1: তাহলে
0: কেবল জনে দাসী হাতরে কিছু অর্থ পঠাই দেলে, আউ মধ্যে কহি পঠাইলে যে আউ কেবে কামকু আসিবুনি। বুড়িকু একথা বহুত বাধিলা, সেই বর্ষ কোণসে এক ভয়ানক রোগরে পড়ি বুড়ি আরপারিকু চালিগলা, আউ আম ঘর ভুষুড়ি পড়িলা, কান্থ তলে চাপি হই মো বাপা বি মরিগলে, মতে জন্ম দৌ দৌ মো মা বি এমিতি কষ্ট পাইলা যে সে বি ছটপট হই মরিগলা,
1: সে বি মরিগলে,
0: আউ আম ঘর মশাণীরে পরিণত হইগলা, কেবল মু বঞ্চিগলি হুবি, কেবল মু বঞ্চিগলি, মাউসী মতে কষ্ট মস্তে বড় কলা, মু পুরাপুরি একলা হইগলি হুবি, পুরাপুরি একলা হইগলি, পুরাপুরি একলা হইগলি,
1: থাকালু কান্দনা
0: আম বংশর শেষ সন্তক।

হিন্দি কথাচিত্র গীতা শুনিবে রাতে আটটা দুই মিনিটে। ওড়িশি গীতা এবং ছান্দ শুনিবে রাতে আটটা তিরিশ মিনিটে। গাইছেন্তি সর্বেশ্বর বৈঠারু। কন্ট্রিওয়াইড অর ইনসাইটস রাতে নটা তিরিশ মিনিটে রিলে করে প্রচার করিব আকাশবাণী দিল্লি। লঘু সঙ্গীত শুনিবে রাতে দশটা পঁয়ত্রিশ মিনিটে।

0: একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: কার্তিক চতুর সাহু এথর গাইছেন মীনাক্ষী দেবীঙ্কর অন্য এক রচনা।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু,
2: শুনছেন অভলাগীত কার্যক্রমের শেষ গীতটি গাইছেন আদ্যাশা দাস, প্রতিভা রায়ঙ্কর রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: কালী সীতালা এ ক চাবি রে দুই চাবি হলে ন ফিটিব ভলে ন খোলিলে টি হব বড় লজা গজা খিয়া পরা নুহরে অজা এ কহে বাই অভিরাম গায়ক মান।
1: শুনিলি দণ্ডনাচ গীত, পরিবেশন কলে স্বপ্নেশ্বর বেহেরা এবং সাথী।

পরবর্তী কথাচিত্র অভিলাষ গীত ঝুমা ঝুমা গোলাপি বিলারি কণ্ঠদান করেছেন হরিহরণ এবং আরতী মুখার্জী। তবে অনুরোধ করেছেন শুণবাই সেক্টর ইলেভেন সিডিএ কটকর উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর এবং বলাঙ্গীর প্রভাসিনী।

পরবর্তী কথা চিত্র রাজকুমার, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, অনুরোধকারী শ্রোতা হেলে বাঙ্কিরু, টুকু এবং লিজা।

শ্রোতাবন্ধু আপনার অনেক অনেক ধন্যবাদ জি আপন মানে আমার কার্যক্রম নিয়মিত শুনছেন নিয়মিত এসএমএস করছেন এবং ঢের সারা ভালো পাইবা দেছেন সেতিপাই অন্তরর অনেক অনেক ধন্যবাদ।